0: জানো না পাগ ভালু গাইরা হাতি চিতলা পাশে পাশে ধন জনকো ছেতি হুঞ্ছ চুপচাপ বসে পাশে দিশা পিশাব গর্না লাই চরকি আপনে বানাই জঙ্গল জানে বাধ্যতা রুখো দাজু ভাই বাল বালিকা বের সময় সজন ছোড়নো বন ভিতর যাদা আউদা সাথী ভাই খোঁজনো
1: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
2: খাই জন্মদাতা দিনুস তো
3: জন্মদাতা গরেকো ছৈন নি ম্যাডাম
2: লউ জন্ম দর্তা নভই তো বিদ্যালয় ভর্না হুদৈন নি
3: ওরা মলাই তো থা নাই থিয়েন ম্যাডাম
2: বাল বালিকালাই বিদ্যালয় ভর্না গর্ন সামাজিক সুরক্ষা ভত্তা প্রাপ্ত গর্ন নাগরিকতা রাষ্ট্রীয় পরিচয় পত্র র রাহাদানী বনাউন ব্যাংকমা খাতা খোল্ন অনি রাজ্যবাট উপলব্ধ হুনে সেবা সুবিধা পাউন জন্ম দর্তা অনিবার্য হুন্ছ
3: এ পয়লা কসলে ভনন
4: তিতি মাত্র হো র দাই জন্মেকো ৩৫ দিন ভিতর স্থায়ী ঠিকানা বা জন্মেকো ঠাউকো ওড়া কার্যালয়মা জন্ম দর্তা গরাউনু পর্ছ
5: জন্ম র মৃত্যু দর্তা পরিবারকো মুখ্য ব্যক্তি বা ১৮ বর্ষ উমের পুগেকা ঘরকো সদস্যলে ওড়া কার্যালয়মা গরাউনু পর্ছ
4: বিবাহকো সূচনা পতি র পত্নী দুবাই জনালে দিনু পর্ছ সম্বন্ধ বিচ্ছেদকো সূচনা আদালতকো নির্ণয় সহিত পতি বা পত্নীলে দিন সক্ছন
5: জন্ম মৃত্যু বসাই সরাই বিবাহ এবং সম্বন্ধ বিচ্ছেদ কা ঘটনা বেলাইমা দর্তা গর্নু নাগরিকো কর্তব্য হো
4: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড